আজ দিও খুদে মের দির গুলো আসি নেমসে বেশি নে টাকা তো ছগর নিয়ে দেব চব এলো জলেন দেখে সলাম না দিল।

চলে নেবেন কোন অভিনের করবো নো পরি খাসি ওপর চক লব আসিনেন হাত চারখ পরে কে সে বুকো।